আকাশবাণী সম্বলপুর বর্তমান সময় সকাল পাঁচটা বাজি ছপন মিনিট পঁচিশ সেকেন্ড আজ শুক্রবার উনিশশো অড়চাশ অকাব্দ আষাঢ় উনিশ দিন দুইহাজার ছবিশ মশিয়া জুলাই মাসের দশ তারিখ শ্রোতা হার্দিক শুভেচ্ছা ও অভিবাদন জনাই আরম্ভ করুছু আজির অধিবেশন। কার্যক্রম প্রসারিত হেউচি মিডিয়াম ওয়েভ্রে তিনশো সতের দশমিক পাঁচ মিটর তথা নশ পঁয়তাল্লিশ কিলো হর্জ ও এফএম একশ এক মেগা হর্জ যোগে এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ মাধ্যমে মাঙ্গলিক।

চমকিবু নাই গুরি লোডিলি হে বাতর খুসা চমকিবু নাই গুরি লোডিলি হে বাতর খুসা

কার্যক্রমের এথর থানেদার কথাচিত্রর বাপি লহড়ি অনুরাধা পোড়ুয়াল এবং সাথী কণ্ঠে শুণন্তু এই গীতটি। গীত রচনা ইন্দিওর, সঙ্গীত নির্দেশনা বাপি লহড়ি।

ইহাদে ললিতা দেওলকর আর সাথিঙ্কর কণ্ঠন শুনুনি গীতটা। গীত লিখেছেন বি এ মতি, সঙ্গীত দিয়েছেন সি রামচন্দ্রন।

শ্রোতা বন্ধু, কেনসি কিসমর জ্বরকে হেলা নাই করবার কথা। ম্যালেরিয়া আর ডেঙ্গু জ্বর যেন্তা নাই হেবা, হেতিলাগি কেতেটা কথা উপরে নজর দেবাকে পড়বা। এ বাবদে আগকে কথা হেমা। পহেলা বরফি সিনেমারি গীতটা শুনুন, গাইছেন শ্রেয়া ঘোষাল আর নিখিল পল জর্জ। গীত লিখেছেন স্বানন্দ কিরকিরে, সঙ্গীত দিয়েছেন প্রীতম।

শ্রোতা বন্ধু, জ্বর আনলে সঙ্গে সঙ্গে ডাক্তারঙ্কর পাককে যাউন। ম্যালেরিয়া আর রক্ত পরীক্ষা স্বাস্থ্যকেন্দ্র ডাক্তারখানানো হয়েছে। ডেঙ্গু ম্যালেরিয়া হইথিবার যদি রক্ত পরীক্ষানো জনা পড়লা বলে ডাক্তার লেখিথিবার উষা কষা খাউন, পুরা মাত্রান খাউন। আপনমানকর লাগি ইহাদে ফোর্স সিনেমার এই গীতটা নরেশ আয়ার আর শ্রেয়া ঘোষাল গাইছন। গীতিকার জাভেদ আক্তার, সঙ্গীতকার জয়েশ জয়রাজ, হরিশ জয়রাজ।

শ্রোতা বন্ধু, ই ঋতুর পরিবর্তন সাথে আমার স্বাস্থ্যের যত্ন নেবারটা জরুরি আয়ে। হেদির লাগি নিজকে সুস্থ রাখবার লাগি ডাক্তারঙ্কর পরামর্শ নেবারটা ভি জরুরি আয়ে। আমার শরীর হি আমার পহেলা সাথী, হেদির লাগি এহার যতন করুন। ইহাদে শুনুন শিল্পী সান আর শ্রেয়া ঘোষালঙ্কর কণ্ঠতুই গীতটা সিনেমা ক্লিক। গীত লিখিছেন সবির আহমদ, সঙ্গীত দিছেন সমীর টন্ডন।

0: আবুনু কেরকম ইন্নে অসুবিধা মানি বলিকি আমাদ কা বহনীত তেঙ্গি কা কানিয়াদ ভি তাঙ্গে আলা সিং যেতকি বেলে বুঝাবি যে ইন্নে ইন্নে কামনা বোধ ভল মারলি ই পাবুনু কথালি না নিজে ঠিক হিসাবনু রত আর আমি পাড়া পাটকি দিহি ভল হিসাবনু র বলিকি তাঙ্গানি ভি অন্টা ভল পাবু অন্টায়দি তা তেঙ্গনা কথা মঞ্জা যে অন্টা কুকায়দি যে অন্ধার পক্তি উজ্জ্বল পক্তারা হনাগে লেখা তাঙ্গে বুধিচি কা পাবু এদি তা সরস্বতী লেখা আধি অন্টা ভল কথা তেঙ্গি বলিকি আমি সমাজকে না ভুল পাবন্তি ফের ভল পাবুগে পারাঙ্গদাত তা মোটামুটি ভাবে যদি নাম ইসান আলোচনা কামত যে কুকা হাত দুধ যদি সমাজ নু বার্চা নামে পরিবার নু বার্চা হলে তাঙ্গে বাড়েটি গুরুত্ব আতলি আ গুরুত্ব বোধ নামে ই কুণা সম্প্রদায়ের ভলকিরি আকানার আর তাম কুকা হাত দুধ হি ভলকিরি যত্নালান সাঁটালনার আউ তাঙ্গে আড়পা দেখানিকি অক্ক আ বিধি ব্যবস্থা কামিকি আদান বাটিয়ালনার আর তামে আড়পা দি ভলকিরি চালরালি আর ই কথা বোধ সরকার ভি ভলকিরি আঁকিছি আর আদগে লাগানতা ই কুকা হাতদারগে ভল লাগান কুকা হাতদার একানিকি উন্নতি নানর তামে হেডুন তাম নিজে ইলর আর একানিকি তামে অন্টা বাড়িটি অবদান রাই নামে সমাজকে তাম এন্দের কামাঙ্গনার আ কথান বুঝিকি সরকার ভি তামে লাগান ভিন ভিন যোজনা ই কিছি আর অন্য ভিন ভিন যোজনা ভিতরে অন্টা যোজনা মানালি সুকন্যা সমৃদ্ধি যোজনা হলে ই সুকন্যা সমৃদ্ধি যোজনা বোধ এককানেদ নে ই প্রকার যোজনা বোন কামা আঙ্গর ইদান কামচকুন আ কুকাইগে কা কুকাইগে যেন মা বুয়া রাতনার তামে এন্দের ভল মানো আর ইদান এককানেকরি কামা খাতরি ই হুরমি কথা বোন আলোচনা কারমাগে লাগান ইন্না আমি স্টুডিও নু বার্চকানার ই আমি কুরে টুলন্তা অশোক কুমার পিং আজ্ঞাঘার আউ ই যেন যোজনা বোধ ই ব্যাংক তারতি মানি বলিকি তা মানে মেহকাদাম বারা তামে গানের নাম দীপত কাচনেখরত আর ই সুকন্যা সমৃদ্ধি যোজনাত ই হাতদুর্গে লাগান যেন আতলি বিশেষ করে কুকা হাতদুর্গে লাগান ইদাদ একান একান একরি কামা খাতরি আর ই যোজনা বন চালাবা খাতরি যে মেনত পিং আজ্ঞা জুহার
1: জুহার
0: এম পহেলা তা নিমেস্তি আহাগে লাগান চাহম যে ই যেন সুকন্যা সমৃদ্ধি যোজনা বানলার ই সুকন্যা সমৃদ্ধি যোজনা বন নে নে কামা আঙ্গর আ কথা বন টিকে তেঙ্গর
1: আচ্ছা ই যোজনা বোধ সরকার গে আও সরকার গে স্কিম মানালি প্রধানমন্ত্রী সুকন্যা সমৃদ্ধি যোজনা বেটি বচাও বেটি পড়াও মানে কুকা হাদুনটা জন্ম মানুষকুন জন্ম স্তিন নিম অ্যাকাউন্টটা খুলর যে আজ যেতেবেলে একুশ বরস মান বেঞ্জরা বরস মানন আ টাইম পড়াবি আঙ্গ বেঞ্জরা আপ আইসান্তি আজ বেঞ্জরাঙ্গ হুদগে লাগান আর সরকার বি চিন্তা কাম কিছি
0: যে কুকা হাত দুদণ্ডা যেতে জনম মানো আর ছোটেটে র আজগে লাগানি যোজনা আতলি যে ছোটেটে র বা কেন্দ্র আজ কামা পড়লি হেলে ইদান ই যোজনা কামাগে লাগান নে নে বারা আঙ্গ
1: আচ্ছা ইন্নু মানালি মা কা বুয়া মানে যেন ইংলিশ তি পেরেন্টস বলার পেরেন্টস বাচকুন মা নিতঙ্গি বুয়া সঙ্গে নিতঙ্গি মা বুয়ার নেদ বি চাকরি কামচকুন বিমান নে চাষিবাসি আলার বিমান নে ডেলি দুই পয়সা কমানি কামালার আর বি খোলা আঙ্গর এদেরকে কুকা হাত দুটা জনাম মন চাহলে বার্থ সার্টিফিকেট অথরা খাতর অ্যাকাউন্ট কোনো খোলাগে লাগান বার্থ সার্টিফিকেট নিহাতি জরুরি আও বার্থ সার্টিফিকেট মালা হলে ব্যাঙ্ক বোধ নো আদ মা চাল রে
0: আচ্ছা
1: বলে কুকাগে বার্থ সার্টিফিকেট দরকার আও সঙ্গে ফটো জোড়ে মানে মা কা বুয়া দুই জনকর ভিতরু নেত বি নেখে গে আর খুল আর দুই লোকর গে কুকা হাত দুগানে ফটো মানুষ ব্যাঙ্ক নু খুল অ্যাকাউন্ট
0: যে ইশান আরুনটা কথা এমান তেঙ্গা যে ই কুকাগে নামে নুতা মানো আর তামে মা বুয়ার নে দিন ভিড় তামে জয়েন্ট হিসাব নু র হলে আ কুকা হাত দুগে ইয় বছর মানছি রহালে আদান খোলা মানি এই ইয় বছর তি খোলা আঙ্গস আর ইয় বছর তক আবন খোলা গে সুবিধা আতলি
1: ই বদমানালি জনম স্তিন খোলা মানো কিন্তু জনম উল্টি তার নাম সার্টিফিকেট নথরা পলদাত পনেরো দিন কুড়ি দিন যা হলে বি লাগবে হসপিটাল তা মাননা কা মিউনিসিপালিটি মাননা সার্টিফিকেট অথর নিম যেন্দা অথর নিকা নি ব্যাঙ্ককে কর ফটো ফুটা কামরচর যেতে জেরস্কোপি কামরচর আর ব্যাঙ্ককে কর তাঙ্গে স্কিম বদ মানালি ଜନମସ୍ତି ଦଶ ବରଷ ଭିତରେ ମାନିନା କଥା, ଦଶ ବରଷ ଅଧିକା ମାନିଲି।
0: ହଁ ହଁ ହଁ।

0: ধন সম্পত্তির দায়িত্ব যদি তম হাতে দিয়ে দিয়া যায় তাহলে এ ঘর ধ্বংস পাইযিব না কোন মু মিছ কহুছি না সত
1: হ্যাঁ আপন ঠিক কহুছন্তি মো শাশু মতে বরাবর সেইয়া কইতান্তি
2: হ্যাঁ হ্যাঁ মো অলবত কইবি মো ঘরর মান মর্যাদা আচার ব্যবহার অনুসারে জিয়ে ন চলিব মো তাকু নিশ্চয় কইবি আউ যদি দরকার পড়ে তাহলে এ ঘর বি তড়ি দেবি হ্যাঁ
1: তেবে অন্তত থরটা এই ঘর তোড়া পাই চেষ্টা করে দেখুন যে মান মর্যাদা ও আচার ব্যবহার পাই এতটা গলা ফাড়ুছ আজ সেসব তো পোড়ি খাইল আউ কোন কিছু বাকি রয়েছে
3: প্লিজ রেণু তুমি চুপ হয়ে যাও
1: তুমি চুপ রইল মু তোমাকে পরে বারম্বার কই আসিছি তুমি মঝিরে পড়ি কোনসি কথারে মতে বুঝাইবাকু চেষ্টা করিবনি
0: হেলা হেলা থাউ এতিকি হি যথেষ্ট এই বাহারিয়া লোকগুড়াক পুরা তোম কথা সব শুনুছন্তি কোন দত্তবাবু ইয়াঙ্কর এই নমুনা গুড়াক দেখিলে তো হ্যাঁ তাহলে মু পুনি সেই কথা আরম্ভ করুছি মো স্ত্রী কথা ম হ্যাঁ মো শ্রীমতী যেতেবেলে রাহুলর হাতর সব জিনিসপত্র নেই সেই বড় বাক্স ভিতরে রাখিবাকু যায় সেতেবেলে এ দিহে মাঠু বি দ্বিপাদ আগকু বড়ি যান্তি আউ সেতেবেলে হি এমানক ভিতরে গোটায় অদ্ভুত প্রকারর কম্পিটিশন আরম্ভ হয়ে যায় বুঝিলে মা যদি ডালে ডালে যাব তাহলে পুহ আও বহু দিয়ে পথরে পথরে যাবে আউ মা যাই দিল্লিরে পৌঁছিলে এমানে যাই সিধা লন্ডন রে
4: বাপা বাপা বাপা আপন এ বাহারিয়া লোকঙ্ক আগরে এসব কথা কাহিকি কহুছন রে আপনক কথা শুনি মোর তো মনে হেউছি যে সতে যেমিতি কি এমানে ফড়াঠিয়া গুন্ডা মানঙ্কু কিনিবাকু আসিছন্তি আও আপন এ গুন্ডা মানঙ্কু বিকিবা পাই এঠারে গোটে দোকান খোললি কি বসিছন্তি
0: গীতা মা গীতা গীতা আরে মা কুটিকে ভিতরকু নিয়ে যা
4: চলো চলো ভিতরে হি পড়ি রইতিবি নচেত বাপা কেতেবেলে মতে বি বিক্রি করে দেবে চলো
0: মিস্টার দত্ত এই কোঠা ভিতরে আউ কোন কিছু দেখিবার অছি
5: না সেমতিও বিশেষ কিছু দেখিবার নাহি
0: তাহলে চলন্তু রাতুলর কোঠরি ভিতরকু যিবা
5: চলন্তু চৌধুরী
6: স্যার
5: এইটি যেতে গুড়ে জিনিসপত্র অছি সেসবকু নিজ দায়িত্বরে রখন্তু
6: ওকে স্যার

0: 13 তারিখ সোমবার দিন বন্ধ রহবা মুখ্যমন্ত্রী জন অভিযোগ শুনানি সাধারণ প্রশাসন আর সাধারণ অভিযোগ বিভাগ তরফ দিয়া যাইছে সূচনা। বৌদ্ধ জেলা নদখণী অঞ্চলে হীরাকুদ ডেম্র 10টা গেট খোলা যাই সতর্কতা পালন লাগি জিল্লাপাল দিয়েছেন নির্দেশ। বরগড় জেলা জনগণনা লাগি ক্ষেত্রস্তরীয় কর্মচারী মানকর চারদিনিয়া প্রশিক্ষণ কার্যক্রম আয়োজিছে শেষ। ভারতীয় মহিলা দল আজ লর্ডস ক্রিকেট পড়িয়া ইংল্যান্ডর বিপক্ষে খেলবে পহেলা টেস্ট ম্যাচ। এছিনির মুখ্য খবর ইনু শেষ হল। ইতার উত্তর মুখ্য খবর শুনিপারে সঞ্জর 6:05।
1: সম্বলপুরী মুখ্য সম্বাদ শুনিলে আকাশবাণী সম্বলপুর প্রচার করুছু লোকগীতর কার্যক্রম। আজ এ সংকীর্তন শুণন্তু পরিবেশন করেছেন বলরাম সাহু এবং সাথী মানে।

ফুলে ধরি ফুলে ফুলে সাজি দেমি বেনি গো রাধানী, কুনকি মুই কলা কানু তুই কুইলি রানী গো রাধানী, ফুলে ধরি ফুলে ফুলে সাজি দেমি বেনি গো রাধানী, যার বৌলে ঝুরাটা মহুমাছি বুড়াটা মোর মহু।

0: ভাইমানে সত্যানন্দ বাবু যে জনে কেবল স্বাধীনতা সংগ্রামী থিলে তাহা নুহে, সে জনে আদর্শ শিক্ষক রূপে রাষ্ট্রপতি পুরস্কার মধ্যে পাইথিলে, যেউথিপাইঁ আজ আমার মুন্ড গর্বরে উচ্চ হয়ে যায়। আজ যদি সত্যানন্দ বাবু বঞ্চি থাকতে, আম গহণরে সে থাকতে, আউ তাঙ্ক হাত গড়া এই স্কুলরে তাঙ্করে হে প্রতিমূর্তি উন্মোচন হেউছি বলি সে জানি থাকতে, কেতে খুশি হই ন থাকতে সতরে। মু তো ভাবুছি সে খুশিরে
1: পুনি থরে মরি যাই থাকতে। হ্যাঁ হ্যাঁ সত্যা বাবু পুনি থরে মরি যাই।